নূতন অক্সিজেন পার্ক উদ্ঘাটন করা যাইছে এবং সেগুলির বিবরণী থাকা এক স্বতন্ত্র ই বুক উন্মোচিত হয়েছে। সাধারণ পরিবহন ক্ষেত্রে সফলতা স্বরূপ 333টি নূতন বৈদ্যুতিক বস সামিল করা যাইছে, যা অহমদাবাদ বিআরটিএস কু 100% বৈদ্যুতিক তথা শূন্য প্রদূষণ বস সেবা পরিচালনা করুথিবা দেশের প্রথম শহর ভাবে গড়ি তুলেছে। আসন্তাকালি স্বরাষ্ট্রমন্ত্রী গান্ধীনগরস্থিত ন্যাশনাল ফরেনসিক সাইন্সেস ইউনিভার্সিটি একাদশ ইন্টারপোল ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ মানকর বৈঠক এবং প্রথম আন্তর্জাতীয় অপরাধ অনুসন্ধানকারী প্রতিযোগিতাকে উদ্ঘাটন করিবার কার্যক্রম রয়েছে। বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় এমএন যাত্রা করুথিবা ভারতীয় নাগরিকঙ্ক উপরে কিছু শর্ত আরোপ করুথিবা 2017র বিজ্ঞপ্তিকু প্রত্যাহার করে নেইছে। এমএনরে গৃহযুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষ যোগুঁ সুরক্ষা পরিবেশ বিগিড়ি যাওয়া পরে ভারতীয় নাগরিকঙ্ক সেই দেশকু যাত্রা করিবা নেই এই বিজ্ঞপ্তি জারি করা যাইথিলা। তবে এক পরামর্শবলীরে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় কহিছে সমস্ত ভারতীয় নাগরিকঙ্কু এমএনকু অনাবশ্যক যাত্রা ন করিবা পাই পরামর্শ এবে মধ্যে জারি রয়েছে। মন্ত্রণালয় কহিছে যদি যাত্রা অপরিহার্য হুয়ে তবে স্থানীয় সুরক্ষা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা পরে হি করা যা উচিত এবং সক্রিয় সংঘর্ষ অঞ্চলক যাত্রা বর্জন করা আবশ্যক। এমএনরে রুথিবা ভারতীয় নাগরিক মানুষ সতর্ক রহবাক এবং এমএন মধ্যে সে চলপ্রচল সীমিত রক্ষা মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে। আপনার আকাশবাণী কতারর পূর্বতন আমির শেখ হমদ বিন খলিফা অল থানিঙ্কর 74 বর্ষ বয়সে পরলোক হয়েছে, যিকি এই উপসাগরীয় দেশকু কূটনীতি গণমাধ্যম এবং বিনিযোগ ক্ষেত্রে এক প্রমুখ বিশ্বস্তরীয় শক্তি ভাবে রূপান্তরিত করে আঞ্চলিক পরম্পরা ভাঙ্গি 2013 মসিহার স্বেচ্ছাকৃতভাবে নিজ পুয়কু ক্ষমতা হস্তান্তর করা পূর্ব শেখ হমদ 18 বর্ষ ধরে কতারকু শাসন করে নেতৃত্বে কতার এক বিশ্বস্তরীয় শক্তিকেন্দ্র ভাবে উভা হয়েছিল। অল জজিরা নিউজ নেটওয়ার্ক আরম্ভ করে এবং এর আন্তর্জাতীয় বিনিযোগর সম্প্রসারণ করা সহ 2022 ফিফা বিশ্বকপ সফলতার সহ আয়োজন করেছিল। কতার আমির শেখ হমদ বিন খলিফা অল থানিঙ্ক দেহান্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদি কহিছেন শেখ হমদ বিন খলিফা অল থানি জনে দূরদর্শী নেতা লে যে কতারকু বিকাশ এবং সমৃদ্ধির উচ্চস্তরক নিয়ে যাইলে। প্রধানমন্ত্রী কহিছেন ভারত তাঁকু জনে প্রকৃত বন্ধু ভাবে মনে রাখব। এই দুঃখদ মুহূর্তে শ্রী মোদি কতার আমির শেখ তমম বিন হমদ অল থানি সমগ্র রাজপরিবার এবং কতারর জনসাধারণ প্রতি সমবেদনা জনাইছেন। কর্মচারী ভবিষ্য নিধি সংগঠন ইপিএফও পক্ষ আমিনেস্টি স্কিম 2026 আরম্ভ হয়েছে, যা মুক্ত ভবিষ্যনিধি পরিচালনা করুথিবা প্রতিষ্ঠানগুলিকু সেমানকর স্থিতি নিয়মিত করিয়া পাই এককালীন সুযোগ প্রদান করুছে। শ্রম এবং নিযুক্তি মন্ত্রণালয় কহিছি এই যোজনা 6 মাস পর্যন্ত খোলা রহিব। আয়কর অধিনিয়ম 1961 অধীনরে স্বীকৃতিপ্রাপ্ত এক প্রভিডেন্ট ফণ্ড ট্রস্ট পরিচালনা করুথিবা প্রতিষ্ঠানগুলিক পাই এই যোজনা প্রযোজ্য হব। মন্ত্রণালয় কহিছে যোগ্য প্রতিষ্ঠানগুলিক সম্পৃক্ত আঞ্চলিক কার্যালয়কু ইমেল মাধ্যমে এক আনুষ্ঠানিক আবেদন দাখল করিবে। এক মুক্ত ভবিষ্য নিধি হচ্ছে নিযুক্তিদাতাঙ্ক দ্বারা পরিচালিত এক পিএফ যোজনা, যা সিধাসলক ইপিএফওরে জমা করিবা পরিবর্তে এক বেসরকারি ট্রস্ট মাধ্যমে নিজের ভবিষ্য নিধি অংশদানকু আভ্যন্তরীণ ভাবে পরিচালনা করিথায়ে। যুক্তরাষ্ট্র আমেরিকা আজ সকালে ইরান উপরে পুনি বিমান আক্রমণ করেছে। তেহরান পক্ষর হরমুজ প্রণালী এক বাণিজ্যিক জাহাজ উপরে আক্রমণ করা যায়, সেতিরে নিয়া লগাই দিয়া যাবা এবং জাহাজর কর্মচারী মানুষ জাহাজ পরিত্যাগ করিবাকু বাধ্য করা যাওয়া পরে এই আক্রমণ করা যাইছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানর ক্ষেপণাস্ত্র ড্রোন এবং যোগাযোগ ব্যবস্থা সহ প্রায় 140টি সামরিক স্থলীক লক্ষ্য করে আক্রমণ করেথিবার কহিছে। এর জবাবে ইরান বাহরিন কত্তার এবং সংযুক্ত আরব এমিরেটস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ করেছে। কত্তার এবং কুয়েত কহিছেন মানে আসুথিবা ক্ষেপণাস্ত্রগুলি আকাশ মার্গে ধ্বংস করে দিয়েছেন। অন্যপক্ষে বাহরিন মধ্যে তার ক্ষেপণাস্ত্র সতর্কতা প্রণালীক সক্রিয় করেছে। জোর্ডানের এক আমেরিকীয় সামরিক ঘাটি উপরে মধ্যে আক্রমণ করা ইরান দাবি করেছে। ইরানর রিভলুশনারি গার্ড কহিছে পরবর্তী সূচনা পর্যন্ত হরমুজ প্রণালীক বন্ধ করা যাইছে এবং আমেরিকার আক্রমণ জারি রহলে আগকু আহরি কঠোর কার্যানুষ্ঠান গ্রহণ করা বলে চেতাবনী দিয়েছে। বিশিষ্ট কণ্ঠশিল্পী এস জানকী আম্মাঙ্ক বিয়োগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদি কহিছেন এস জানকী আম্মাঙ্ক দেহান্ত সঙ্গীত এবং সংস্কৃতি জগত পাই এক অপূরণীয় ক্ষতি। মহারাষ্ট্র পুণে জেলাস্থিত মোশি আবর্জনা ডিপো দুর্ঘটনার মৃত্যু সংখ্যা 9 বৃদ্ধি পাইছে। আজ চতুর্থ দিনের উদ্ধার কার্য সময়ের আউ 7 জন পীড়িত মৃতদেহ উদ্ধার করা যাইছে। আউ জন ব্যক্তি আবর্জনা স্তূপ তলে চাপি হয়ে রয়েছেন, তবে তাঁকু খোঁজা পাই প্রয়াস জারি রয়েছে। গত জুলাই 8 তারিখে মোশি স্থিত ওয়েস্ট টু এনর্জি বা আবর্জনার শক্তি প্রকল্পর প্রশাসনিক বিল্ডিং উপরে এক বিশাল আবর্জনা স্তূপ ভুশুড়ি পড়া ফলে এই দুর্ঘটনা ঘটিছিল, যেউঠার 23 জন লোক ফসি রয়েছে। সেমান মধ্যে 5 জন নিজে রক্ষা পাই
ଦେଖିବା ବେଳେ 9 ଜଣଙ୍କୁ ସୁରକ୍ଷିତ ଭାବେ ଉଦ୍ଧାର

0: 17052577, আইএফএসসি কোড SBIN 0000059 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086175257, আইএফএসসি কোড SBIN 0000059। আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণী আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: এথর কার্যক্রমে শুণন্তু এসপি বালসুব্রহ্মণ্যম ও চিত্রাঙ্ক কণ্ঠে রোজা কথা চিত্রর গীত। গীতিকার পি কে মিশ্র, সঙ্গীত নির্দেশনা এ আর রহমান।

0: আর গোটে আমি ছুয়া মানে ঘরে শুনু।
1: আচ্ছা আচ্ছা,
0: এদিন মুই শুনুছে
1: মানে 75 মসিহা ন আজকে 26 মসিহা হয়ে গেলা না আমার কার্যক্রম শুনি আসু জন্য কে
0: সবুদিন শুনু যায় যে।
1: আর যা বি হয় গানা কইলি পরে মুই ভাগ্যবান আপনকার পহলা কলটা আকাশবাণী সম্বলপুর কে লাগলা আর মুই কথা হউছে আপনকার সঙ্গে।
0: তারপরে আগে কানা হেলা আমার এই বর্ষাপল্লি বাউপল্লি আমি এন্টির জন্তু বি শুনছো সব হেলা।
1: হুম হুম হুম,
0: বাউপল্লি ভোলানাথ বরপন্ডা,
1: আগে আগে হ্যাঁ
0: গঙ্গাধর বরপন্ডা।
1: হুম হুম হুম,
0: তারপরে বর্ষাপল্লির শ্রীরাম বিশি আমার তাকর ফোন কালি লাগিছিল মই লগে লগে কথা হৈ গলে মই এটা কথা ফোন নম্বর নাই পাইলি কথা নাই হলে যে আগে গুটে কথা করুন গুটে কথা দে করুন তো
1: আগে কোন আগে
0: তোমার সুবিধা লাগি মই কহু যে।
1: হুম হুম,
0: যে দেখুন বহুত সে শ্রোতা ফোন লগে লগে কথা হৈ যাবজন তাকর নম্বর নাই লাগবা।
1: হুম আই সত কথা,
0: সোমবার বি লাগু যে বুধবার লাগু যে শুক্রবার লাগু যে শনিবার দিন দিন বি লাগু যে কেতে জন করতা মানে প্রায় সব দিনে লাগু যে আমি মানে হরাড় হৈ যাও আমাদের নাই লাগবা।
1: আগে আগে এটা সত কথা হয়
0: আমি হরাণ হউছু কিন্তু কেতে জনকর পুরা সবুদিনে ডেলি লাগুছি
1: বলে সেটার গণিতটা কাণ আছে কেন্দি রে জানমা আগে।
0: হেটা গুটে কথা আগে সলিউশন আছে।
1: হুম,
0: আমার আকাশবাড়ি বলাঙ্গির বাতে জানতা মাসে তো যার ফোন লাগলা আগে মাসে তো ফোন না করুন বলে কইজন বিবির বাতি বলে বি কইজন যে যার ফোন কল লাগুছে দুই মাস তো আপন মানে ফোন না করুন বলে কইজন আপন বি গুটে কিছু গুটে আন্দা নিয়মতে বাহার করুন। আর আমার শ্রোতা মানকু মই অনুরোধ করুছে
1: না
0: যে কার্যক্রম মাধ্যম রে একটা লাগুছে সে মানে টিকে দম ধরি করে দিনা তো রহম তারপরে নয়া মানে শ্রোতা মানকো চান্স দম যে সংকির মানে মন উৎস দেবা।
1: আগে এটা গুটে বল বড়িয়া কথা এটা কইলে এটা তো আপন মানক শ্রোতা মানকর কথা আমার লাগি তো প্রত্যেক শ্রোতা মহাপুরু আন না গা
0: সমস্তে তো ফোন করবার লাগি কথা দি ফোন হবার লাগি সংসার
1: ইচ্ছা।
0: হুম হুম, কিন্তু কেতে জন রেকর্ডটা লাগু যে আর কেতে জন খালি সে যেতে বেলা দেখলে ব্যস্ত ব্যস্ত বলু যে বলে সেমানে বি বহুত দুঃখ মনা হউজন
1: এটা সত কথা আজ্ঞা। যেটা দেখুন কাণা হচ্ছে কি আমার যে মানে ডেডিকেটেডলি ফোন লগাউছন কন্টিনিউস লগাই চালিছন লাগিছে সেমানকর ফোন আউ যেনটা কহুছন আপন যে মানে আমি ইয়ে করবার লাগে আমি তো সেটা করি না পারু আউ জিনিস হল কেন কি আমার শ্রোতা মানকর ভিতরে আপন মানে যেহেতু গোটে পরিবার সদস্য আন সমস্তে মিশিকি কথাবার্তা হয়ে যদি সেটা চিন্তা করবে তো হয়ে পারবা। আউ এটা গোটে ইম্পর্টেন্ট জিনিস এটা আজ্ঞা আপন মানকর সেই ফোন কলকে হি একোমোডেট করবার লাগে আমার হ্যালো অনুরোধ কার্যক্রম গোটে লা গোটে নু জুড়ে হয়ে ইহা দিনে তিনটা হ্যালো আমার হ্যালো অনুরোধ কার্যক্রম হল
0: বুঝুছে আজ্ঞা বুঝুছে সব জানুছে সব হেলা
1: আজ্ঞা
0: চাষবাস টিকে করছে গায়ে দুই পট রখিছে
1: আজ্ঞা। হ্যাঁ মঝিরে
0: কানা হেলা মুই টিকে ডিস্টার্ব হয়ে গেলি ফোন নাই চলে কানে কি আমার রেডিও না শুনি পারুথে মঝিতে
1: আজ্ঞা
0: মানে মোর মুই ড্রাইভিং করতেলি 35 বছর গাড়ি চলাইছি।
1: আচ্ছা আচ্ছা, এবে এত গাড়ি চলালে বি শুনি পারবে আজ্ঞা অ্যাপ্লিকেশন মাধ্যম দিয়ে ব্লুটুথ থেকে কানেক্ট করলে বলে আমি গাড়ি থেকে
0: শুনি গাড়ি মোর দেই খরাপ না আমি গাড়ি না চলাবার 4-5 বছর হলো।
1: আচ্ছা আচ্ছা, বলে ঘরে আছেন আজনি?
0: ঘরে আছে, চাষকে ঢুকি যায় আর গায়ে দুপুর রবি করে সেটা
1: বুঢ়িয়া আজ্ঞা মানে চাষ কাম যাহার কি আনন্দ তাহার উপরে আজ্ঞা
0: আজ্ঞা আদে উল্টি গলা লয় আজ্ঞা
1: কাহিন কথা আজ্ঞা। নাই আমি যদি ঠিক সে চাষ করমা বলে চাষরে বি সে ফায়দাটা আছে খালি গুটে জিনিস আছে চাষরে লেবর রো যেন অসুবিধা হচ্ছে
0: ও হেটা তো
1: সে সেই জিনিসটা হি সবুতর বড় অসুবিধা না হলে আজ্ঞা চাষরে যেন মজা আছে আর অলগা কাহিন তিন না নো সে নাই নো
0: নাই নো
1: খালি দুঃখ হয়ে যাইছে কারণ কি আমার মানে কাম কবার করবার লাগে লোক নাই মিলবারটা
0: লোক নাই মিলবার
1: সে সেই জিনিস
0: হ্যাঁ সেটা হচ্ছে কথা। আগে আমার ইনু কাম কেতনি কেতনি আছে লোক তামিলনাড়ু বুদেই বুদেই কানাডা বোম্বে বোম্বে পলে যাবে
1: কা করমু আজ্ঞা সেটা তো মানে লোকঙ্কর চিন্তাধারা হয় ওইটা পয়সা পয়সার লোভে আমি ভিটা মাটি ছাড়ি করে দাদন খটি জিমা আমি ইনু কাম নাই করু তো

0: আচ্ছা, ক্যাম্পাস কেমন লাগছে? কলেজ
1: ভাল আছে?
0: আচ্ছা, ম্যাডাম স্যার কেমন আছেন?
1: সব ভাল, পড়াপড়ি ভি ঠিকঠাক চলিছে।
0: নোটস পত্র কেমন মিলছে?
1: নোটস ঠিক।
0: আচ্ছা, লাইব্রেরি সুইটেবল আছে আপনার লাগি?
1: সুইটেবল।
0: আচ্ছা, আপন কেন কেন সাবজেক্ট রাখিছেন?
1: মই ইকোনমিক্স, হিস্ট্রি, হোম সায়েন্স এন্ড অপশনাল হিন্দি।
0: আচ্ছা, আপনার এটা কেন ইয়ার?
1: এটা ফার্স্ট ইয়ার।
0: প্লাস টু ফার্স্ট ইয়ার?
1: প্লাস টু ফার্স্ট ইয়ার।
0: আচ্ছা, ঠিক আছে। তো ম্যাডাম স্যার আপনার কেমন লাগুছেন? সুইটেবল আছে ম্যাডাম স্যার?
1: হ্যাঁ, সব ঠিকঠাক।
0: আচ্ছা, আপন অ্যানুয়াল ফাংশন অ্যাটেন্ড করলেন ফার্স্ট ইয়ার?
1: নয়ে হয়ে হেবা।
0: আচ্ছা, তো আপনার কিছু এমস আছে যে বাবদে কি ফিউচারে কাম করবে?
1: হ্যাঁ,
0: কানা আছে এম
1: ইউপিএসসি লাইন রে আইপিএস লাইন আছে।
0: আইপিএস পুলিশ ডিপার্টমেন্ট? আচ্ছা, ঠিক আছে। তো আপন যদি ফাংশন হচ্ছে তো কেন বাবদে কিছু পার্টিসিপেন্ট করবালে ইন্টারেস্টেড আছেন?
1: ফার্স্ট তো এক্সাম ফাংশনটা তো এক্সাম ভিতরে হই যাবা বোধ লাগুছে, তো ফাংশন রে টিকে কি ইন্টারেস্ট নাই নয়।
0: আচ্ছা, নাই নয়।
1: অ্যানুয়াল এক্সাম আসুছে যেহেতু।
0: আচ্ছা, কেবে আছে অ্যানুয়াল এক্সাম?
1: অ্যানুয়াল এক্সাম মার্চ ফার্স্ট উইক।
0: আচ্ছা, ঠিক আছে। ইন্ট্রোডাকশন টিকে দেবে।
2: মুই মোর না হেলা মৌসুমী বিশ্বাল, মোর ডিপার্টমেন্ট হেলা ওড়িয়া। মুই এনে প্লাস টু রু হি পড়ুছে, মতে কলেজ বহুত বড়িয়া লাগছি। এটা মোর প্লাস থ্রি ফার্স্ট ইয়ার।
0: আচ্ছা, কলেজ ক্যাম্পাসটা আপনার সুইটেবল লাগুছে তাহলে?
2: হ্যাঁ, বহুত বড়িয়া লাগুছে।
0: আপন এই কলেজ কাঁ যে চয়েস কলেজ? সম্বলপুরে তো বহুত কলেজ আছে।
2: কাঁচে কি বলে ঘর বি পাশে আমার ইনু, আউ সিন্দুরপঙ্গরে হি মি রহিছি। আউ সবুড়ু দেখলা বেলে টিচার্স বি বহুত বড়িয়া, ক্লাস কে বি এন্দা মিস বি নাই হি আজি তক।
0: আচ্ছা, সিন্দুরপঙ্গরে তারে আপন ডেলি জানা না করছন?
2: হ্যাঁ, ডে স্কুলার।
0: আচ্ছা, অনার্স কানে ওড়িয়া আছে?
2: ওড়িয়া অনার্স।
0: কানে ভাবি কি ওড়িয়া অনার্স রাখিছন?
2: কানে ভাবি কি বেলে আগে টিচারশিপস লাগি হি,
0: টিচারশিপ লাইনে যাওয়া লাই যাওছন, তাহলে এম আছে টিচারশিপ কহুন। হ্যাঁ। আচ্ছা, আগে এম রে টিচারশিপ রাখিছন যেহেতু এবে কিছু এন্দা ছুয়ামানকু পড়াপড়ি ঘরে?
2: ঘরে বেলে মুই মোর বহেন কে হি পড়াছি।
0: আচ্ছা, ভণীঙ্কু পড়াছেন। ইনু আপনকার স্যার ম্যাডাম কেন্দা নোটস বগেরা কেন্দা মিলছে আপনকু?
2: নোটস বগেরা বেলে স্যার ম্যাম মানে আমকু বুঝেই দেসন, সেত্রু হি আমি নোটস বানাসু।
0: আপন ও নোটস করছন? নিজে নোট বানে? নিজে
2: বুক খুজি কিনা লাইব্রেরি রে হউ ইয়া তো পিডিএফ গুটেই পঠাবে, আমি বুক মানে খুজি খুজা করি নোটস বানাউছু।
0: আচ্ছা, লাইব্রেরি কইলে তো লাইব্রেরি ফ্যাসিলিটি কানা আছে ইনু?
2: লাইব্রেরির বহুত বড়িয়া হি আছে, আমকু বুক বি ইস্যু করছু, আমি ডেট দেসন, আমি বি নিজে বি তাঁকু কয়েছু এত দিন ভিতরে দেব,
0: রিটার্ন কর দেব,
2: রিটার্ন বড়িয়া আছে।
0: আচ্ছা, তো আপন কইলে প্লাস টু রু পড়ুছন এই জায়গারে, তো ফাংশন কেনদা আইছি?
2: অ্যানুয়াল ফাংশন তো বহুত মান করি
0: উঠে এন্টারটেইনিং টাইম,
2: বহুত বড়িয়া আইছি,
0: বহুত বড়িয়া আইছি। কিছু পার্টিসিপেট করছ?
2: করিছে, ডান্স রে করিছে, মোর অ্যাক্টিং বি করিছু, আমি চাইল্ড মেরিজ উপরে।
0: আচ্ছা আচ্ছা, অ্যাক্টিং রে বি কলা ডে আছে কো? আচ্ছা, ঠিক আছে। মানে আপনার ইন্ট্রোডাকশনটা দেবে?
3: মোর নাম সশ্রী বেহেরা, আর মুই ওমেন্স কলেজে পড়ছি, আর মুই পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট প্লাস থ্রি ফার্স্ট ইয়ারে আছে।
0: আচ্ছা ম্যাডাম, সম্বলপুরে তো বহুত কলেজ আছে, তো পার্টিকুলারলি ওমেন্স কলেজ কে কাঁজে চয়েস কলে?
3: কাঁ হলে যে কি এই কলেজর টাইম টেবুল স্কেডিউল সবু পুরা টাইম টু টাইম হেসি, আর কেনসি তি না হেলবা যেন কয়েছেন কিছু ইনু নাই হয়, রেগুলারলি হেসি সবু ক্লাসেস।
0: আপনার পলিটিক্যাল সায়েন্স অনার্স কইলে, পলিটিক্যাল সায়েন্স কে কাজে চয়েস করিছন, কিছু ফিউচার ভাবিছন সে বাবদরে?
3: হ্যাঁ, মতে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন রে যাবার যে সেথির লাগি মি পারসিউ কলি পলিটিক্যাল সায়েন্স।
0: আচ্ছা, ইনো লাইব্রেরি ফ্যাসিলিটি কানা আছে?
3: হ্যাঁ, লাইব্রেরি আছে, মর্নিং 10 to 5 তক খোলা থিসি, আর সেনো প্রায় যেতেবেলে যাকে ইচ্ছা যাইকি পড়ছি।
0: মুই সমস্তঙ্কর সঙ্গে লাইব্রেরি বাবদরে কথা হলি, কিন্তু ছুয়ামানকু পাঠপড়া সঙ্গে সঙ্গে খানা বি দরকার পড়ছি, ক্যান্টিন ফ্যাসিলিটি কানা আছে এটি?
3: ক্যান্টিন এবে তো ঠিক আছে, ভাল আছে, চলবা।
0: আচ্ছা, ক্যাম্পাস আপনাকে কেন্দা লাগছে? স্যার ম্যাডাম নোটস কেন্দা দেসন কানা পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিপার্টমেন্টে?
3: আমার না পার্টিকুলার নোটস তো আমাকে প্রোভাইড না হয়, বাট তাকর যেন বতাসন নোটস সঙ্গে সমান হয়।
0: আচ্ছা, আপন নিজে হি নোটস বানাসন বলি গরি কই আছে, তো আপনি এটা কেবো পড়ুছেন কি এটা প্লাস থ্রি রে হি ফার্স্ট এডমিশন?
3: এই কলেজ রে মোর প্লাস টু বি সারিছে।
0: আচ্ছা, প্লাস টু বি সারিছেন বলে আপন অ্যানুয়াল ফাংশন অ্যাটেন্ড করিবে নিশ্চিত ভাবরে?
3: হ্যাঁ, মুই অ্যানুয়াল ফাংশন অ্যাটেন্ড বি করিছে, আর মুই পার্ট বি নিছিলি।
0: আচ্ছা, কেন্দ্র পার্টিসিপেট করিছিলি?
3: মোর পার্টিসিপেশন দিলা ক্লাসিক্যাল বিহু রে।
0: বিহু রে? আচ্ছা, তাহলে নাচর বি আপনকার রুচি আছে কহুন?
3: বি হ্যাঁ, ক্লাসিক্যাল রে টিকে,
0: ক্লাসিক্যাল রে টিকে আছেন। ফাংশন বগেরা ভাল এন্টারটেইনিং হেসি?
3: হ্যাঁ, বহুত ভাল হেসি।
0: আর কিছু এন্তা করছেন কলেজ রে যেটা কি ভাল লাগছি?
3: হ্যাঁ, বহুতে অ্যাক্টিভিটি মানে হেসি, বহুতে আমার ইন্টার কলেজ কম্পিটিশনস মানে বি হেসি, কুইজ হেলা, আমার পেন্টিং ড্রয়িং।

শ্রোতা বন্ধু, 2026 আন্তর্জাতীয় আশা দিবসর বিষয়বস্তুটি হেউচি ইন্সপায়ার্ড হোপ বিল্ড এ বেটার টুমারো, হোপ এ লাইট ফর এভরি হার্ট, অর্থাৎ প্রেরণা আশা এক উন্নত আসন্তকালি নির্মাণ করে, আশা প্রত্যেক হৃদয় পাই এক আলোক। শ্রোতা বন্ধু, আশা অসহায়তার ভাবনাকু হ্রাস করে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, লোকমানঙ্কু ত্যাগ করিবা পরিবর্তে সমাধান খোঁজিবাকু প্রেরণা দেই থাই, মানসিক স্বাস্থ্যকু মজবুত করি থাই। মনোবিজ্ঞানী মানে ভাবপ্রবণ সুস্থতার আশাকু এক গুরুত্বপূর্ণ কারক ভাবরে স্বীকার করন্তি, কারণ আশাবাদী ব্যক্তি মানে সাধারণতঃ প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করিবাকু, বিফলকু পুনরুদ্ধ করিবাকু এবং সুস্থ সম্পর্ক বজায় রাখিবারে অধিক সক্ষম হয়ে থাকে। শিক্ষা ক্ষেত্রে আশা ছাত্রছাত্রী মানুষ বিফলতা, পরীক্ষার চাপ কিংবা আর্থিক আহ্বান সত্ত্বে অধ্যয়ন জারি রাখা প্রেরণা দিয়ে থাকে। কঠিন পরিস্থিতির প্রেম ভাবপ্রবণ সমর্থন প্রোৎসাহন এবং বুঝামণা প্রদান করে আশা পোষণ করিবারে পরিবার মধ্য এক গুরুত্বপূর্ণ।

শ্রোতা বন্ধু, কোহাযাইছি সাইলেন্স ইজ পাওয়ার, ইট স্পিক্স লাউডার দেন 1000 এম্পটি ওয়ার্ডস, ইন সাইলেন্স স্ট্রেংথ গ্রোজ অ্যান্ড কনফিডেন্স শাইন, নট এভরি ব্যাটল নিড এ রিপ্লাই, সামটাইম সাইলেন্স ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানসার, অর্থাৎ নিরবতা হেউছি শক্তি, এহা হাজার খালি শব্দ অপেক্ষা অধিক জোরে কহিথায়। নিরবতারি শক্তি বৃদ্ধি পায়, জ্ঞান গভীর হুয়ে এবং আত্মবিশ্বাস উজ্জ্বল হুয়ে। প্রত্যেক যুদ্ধর উত্তরের আবশ্যকতা না, বেড়ে বেড়ে নিরবতা হেউছি সবুঠার শক্তিশালী উত্তর। শ্রোতাবন্ধু, এই নীতিবাণী সহিত আজর কার্যক্রমক বিরাম দেউছি। আশা করুছি কার্যক্রমটি আপন মানুষ ভালো লাগিব। উপস্থাপনার মু আপনার প্রিয় যুবসাথী প্রিয়ঙ্কা। নমস্কার।

0: ଆକାଶବାଣୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସବୁ ସ୍ଥାନରେ ସବୁବେଳେ।
1: আজি তো পার্টি দরকার, প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠেবা। আইডিয়া, এইটি পার্টি করিবা, চলো পিজ্জা পার্টি। ইয়ে চল, তো কার্ড পিনদে।
2: মো কার্ডর ডিটেলস মু নিজে হি ভরিবি। আরবিআই কহে যে নিজর পিন, ওটিপি, সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহি। অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার, মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু।
1: বাই গার্লস, কোয়ারে যাওছু, শুনি পারলুনি? নো শেয়ারিং।
2: আরবিআই কহে সচেত হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: অধিক সূচনা পাই 1444 শূন্য কো মিসড কল দিয়ন্তু। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি।

0: অনুষ্ঠিত হব। আষাঢ় কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথি অণসর ঘরে আজ ঠাকুর দ্বাদশী নীতি পালন করা। গতকাল দশ মূল মোদক সেবন করা পরে মহাপ্রভু সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন। পরম্পরা অনুযায়ী শ্রীমন্দিরের সকাল ধূপ নীতি শেষ হওয়া পরে মহাপ্রভুঙ্কর রাজপ্রসাদ বিজে নীতি অনুষ্ঠিত হয়েছিল। গুপ্ত সেবা সময়ের শ্রীঅঙ্গর বাহার করা যাইথিবা চন্দন করাল ও পাটডরকু রূপা থালিরে পটুয়ার সহ দৈতাপতি সেবক শ্রীনয়রকু নেবা সহ গজপতিঙ্কু প্রদান করেছিল। রাজপ্রসাদ পক্ষরু গজপতিঙ্ক দ্বারা স্পর্শ হয়েথিবা শাড়িমান দৈতাপতি সেবকমানঙ্কু প্রদান করা যাইথিল। সেঠারে মহাপ্রভুঙ্কু সুস্থতা সম্পর্কে গজপতি দৈতাপতি সেবক মানে অবগত করাইবা সহ আগামী রথযাত্রা নিয়ে আলোচনা হয়েছে। এ সম্পর্কে শ্রীজগন্নাথ সংস্কৃতি গবেষক ডক্টর আশুতোষ প্রসাদ মিশ্র কইছন্তি,
1: দ্বাদশী দিন রাজপ্রসাদ বিজয় হব, গজপতি মহারাজ পাখে খবর পৌঁছব, মণিমাঙ্ক শ্রীঅঙ্গের সুস্থতা আসিগলা, শ্রীঅঙ্গের সে প্রকার পীড়া লা যে ব্যাধিগ্রস্ত শ্রীঅঙ্গ ম্লান দিশুলে তাহাও না, মহাপ্রভু ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। গজপতি মহারাজ নিকটক দত্ত মহাপাত্র এবং দৈতাপতি মহাপাত্র প্রত্যক্ষ সন্নিধিরে রাজপ্রসাদ বিজয় হব, শ্রীক্ষেত্রে আনন্দর বাতাবরণ সৃষ্টি হব।
0: আসন্তাকালি ত্রয়োদশী তিথিরে শ্রীমন্দিরে শ্রীজীউমানঙ্ক ঘণা লাগি নীতি অনুষ্ঠিত হব। ঘণা লাগি পরে স্বতন্ত্রভাবে প্রস্তুত খড়িকু শুদ্ধ সুয়ারঙ্ক ঘরু ঘণ্ট ঘণ্ট ও পটুয়ারে সূর্যাস্ত পূর্বরু শ্রীমন্দিরকু বিজে করা যিব। পরে খড়ি লাগি হয়ে মহাপ্রভুঙ্ক শ্রীমুখ ওতা পকাযিব। আসন্তা মঙ্গলবার শ্রীজীউঙ্ক নবযৌবন দর্শন অনুষ্ঠিত হব। আসন্তা বুধবার অমাবাস্যা এবং গুরুবার অনুষ্ঠিত হওয়াকু থিবা রথযাত্রা নীতিকান্তিকু দৃষ্টিরে রখি নবযৌবন দর্শনকু সীমিত করিয়া পাই শ্রীমন্দির প্রশাসন পক্ষরু নিষ্পত্তি নিয়া যাইছে। তুলসী ক্ষেত্র কেন্দ্রাপড়ার আরাধ্য দেবতা শ্রী বলদেবজীউঙ্ক নূতন ব্রহ্মতাড়ধ্বজ রথ নির্মাণ কার্য শেষ পর্যায়ে পৌঁছিছে। চলিত বর্ষ রথ নির্মাণ কার্য পাই নূয়া শাড়কাঠর ব্যবহার করা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন বনাঞ্চলর সংগৃহীত শাড়কাঠক চিরট করা যাই রথ নির্মাণ চালিছে। অন্যপক্ষে রাজবৈদ্যঙ্ক দ্বারা করা যাওতিবা উপচারে অনসর ঘরে ঠাকুর সুস্থতা লাভ করুথিবা সূচনা মিলিছে। শ্রীজীউঙ্ক পূজা পণ্ডা সেবায়ত নৃসিংহ পত্রীঙ্ক সূচনা অনুসারে চলিত বর্ষ নূয়া রথরে রথযাত্রা অনুষ্ঠিত হব। এথিপূর্বরু ঠাকুরঙ্ক সেবা কার্য এবং অন্যান্য দেবনীতি যেপরি শৃঙ্খলিত হব সেথিপাই সমস্ত প্রস্তুতি করা যাইছে। মহাপ্রভু শ্রী জগন্নাথঙ্ক রথযাত্রার সুপরিচালনা নেই পুরী জিল্লাপালঙ্ক অধ্যক্ষতার স্থানীয় টাউন হলঠারে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছে। বৈঠকরে ভক্তমানক পাই সুরক্ষিত ও সুব্যবস্থিত ব্যবস্থা সুনিশ্চিত করিবা উপরে জিল্লাপাল গুরুত্বারোপ করিথিলে। এথিরে জিল্লা প্রশাসনর সমস্ত কার্যনির্বাহী অধিকারী ও পুলিশ বিভাগের অধিকারী মানে উপস্থিত থিলে। বরগড়ে টাটা পাওয়ার ওয়েস্টার্ন ওড়িশা ডিস্ট্রিবিউশন লিমিটেড TPWODL নূতন 33 KV পাওয়ার সবস্টেসনকু উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিংদেও জনসাধারণ উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এই অবসরের শ্রী সিংদেও কেছেন বরগড় জেলার ঘরে ঘরে স্থায়ী তথা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা যোগাই দেওয়া লাগি এই সবস্টেসন স্থাপন করা যাইছে। আগামী দিনে আউ এক পাওয়ার সবস্টেসন স্থাপন হব। দুইটি পাওয়ার সবস্টেসন কার্যক্ষম হওয়া পরে জেলার বিদ্যুৎ যোগাণ ব্যবস্থা সুদৃঢ় হব বলে উপমুখ্যমন্ত্রী কেছেন। বরগড় সহরর গ্রাহকঙ্ বর্ধিত বিদ্যুৎ চাহিদা পূরণ করা সহ বিদ্যুৎ সেবার স্থিরতা ও ভোল্টেজ গুণবত্তার সুধার আনবা লক্ষ্য নিয়ে এই প্রকল্পের 16 কোটি ঊর্ধ্ব টঙ্কা নিবেশ হয়েছে। আপনার আঞ্চলিক সংবাদ শুণুছেন আকাশবাণী কটক কেন্দ্রর। বলাঙ্গীর জেলা আগলপুর ব্লক কর্কচিয়াঠারে 77তম বন মহোৎসব সপ্তাহ পালন অবসরের বিধায়ক বনকু স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্গ শুভারম্ভ করেছেন। মোট 6.4 হেক্টর জমিরে 6000রু ঊর্ধ্ব চারা রোপণ করা যাইছে। মন্ত্রী শ্রী মহালিঙ্গ কইছন্তি এহা পরিবেশ সুরক্ষা ও সম্বুজিমা বৃদ্ধিরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেব। রক্ষণাবেক্ষণ এবং পরিবেশকু প্লাস্টিক মুক্ত রাখিবা পাই পরামর্শ দিয়া যাইছে। আগামী দিনরে এহা প্রকৃতি পরিবেশ ও পর্যটনর মুখ্য কেন্দ্র হব। অধিকরু অধিক চারা রোপণ করে ভবিষ্যৎ পিঢ়ি পাই এক সবুজ ও সুরক্ষিত পরিবেশ সৃষ্টি করিয়া পাই মন্ত্রী আহ্বান দেইছন্তি।
2: জঙ্গল সুরক্ষা আউ বন মহোৎসব কে গোটে উৎকর্ষ কে নেবার লাগি লুইসিঙ্গা নির্বাচন মন্ডলী রে আমি বিধায়ক বনর গোটে শুভারম্ভ করেছ জঙ্গল পরিবেশ বিভাগ তরফ। ভারতবর্ষর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী নেতৃত্বের এক পেড় মা কে নাম কার্যক্রম সারা ওড়িশার চালছে। মানবর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এতে নিজের যোগদান দৌছন। আই যে আমার লুইসিঙ্গা নির্বাচন মন্ডলী রে কর্কচিয়া ছক রে আমি 6 হেক্টর জায়গার পাখাপাখি 6000রু অধিক গছ লগা।
0: एक पेड़ माँ के नाम अभियान रे जिला बनखंड अधिकारी शताधिक जनसाधारण मिसी चारा रोपण करिथिले।

0: উপস্থাপনা লহরিকা পটনায়ক।
1: কার্যক্রম শুনিলে রিলে করে প্রসার কলু আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী সম্বলপুর। বর্তমান কিছু সময় মধ্যে শুণন্তু সম্বলপুরী আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী সম্বলপুর বর্তমান ওড়িয়ারে সম্বাদ এবং পরে পরে জিল্লা হালচাল শুণন্তু রিলে করি প্রসার করুছু আকাশবাণী।
1: সম্বাদ পড়ছন্তি প্রজ্ঞা পরিমিতা জেনা। দেশি প্রজাতির চারা রোপণ করে ভবিষ্যৎ পিঢ়ি পাই বাসোপযোগী পরিবেশ সুনিশ্চিত করিবা লাগি জনসাধারণ আহ্বান দেলে স্বরাষ্ট্রমন্ত্রী। অহমদাবাদে 405 কোটি টাকার বিকাশমূলক প্রকল্পর কলে উদ্ঘাটন ও শিলান্যাস। কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী আসন্তা মঙ্গলবার দেশব্যাপী 668 কোটি টাকার 7টি ইএসআই স্বাস্থ্যসেবা প্রকল্পর করিবে উদ্ঘাটন। ওমান উপকূলের বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালেক্সি উপরে আক্রমণকু ভারতর নিন্দা এবং ভারত ও ইংল্যান্ড মহিলা আন্তর্জাতীয় ক্রিকেট টেস্ট ম্যাচর তৃতীয় দিবসে 4 উইকেট হরাই 250 রন সংগ্রহ কলা ভারত।

0: ই মায়ের মাকে ছাড়ি যিবারকে কাহাকে ভল লাগসি রে ভাই। হলে বাট কানা অছে, ঘরে দুই দুইটা ছুয়া, মা বুড়ি, সেমানকর মুহে থির টিকে তো ফের দেমি।
1: গুটে বাট অছে
0: কানা,

0: তোর বুয়া তো যহ পয়সা কমামি বলি বিদেশ গলা যে 3 বছর হেবা না চিঠি পত্র খড়ে দৌছি কি পয়সাটে পঠৌছি ইয়াড়ে মুই মাইঝিটে হেনতা একলা কেতে কমামি যে তোমার মানক লাগি উষ কষা খায়েত পিন্ধন সব খোঁজবি মুই যাহা মরি নাই গলি
1: মোর বুয়ার কায় দোষ গো মা তার তো বিদেশ যিবার কে মন নাই থাই তুই ছেকি থিতু বয়লে কাহি সে বিদেশ কাম করি যাইথি তা আর আমি এতে গুলগুলা হইতি তু তুই ছুছা তিরিসা হউছু
0: আর যহ নাই কহল উরকুলি বাপর গেলেই জিত তাহাকে কানে কহিলে ততে বাধি যাউছি আরে যহ পয়সা কমামি বড় লোক হেমি ঠাটে রহমি বলি সে বিদেশ গলা সে তো গলা গলা হেলে মতে বি মারি দেইকরি গলা ছি
2: আরি আরি আরি আরি বাহ দেখো তো দেখো তো দেখো তো কিড়ি দুর্গুণিয়ান মাইজিটি কি যাহা টুনে আইলা কহি নৌছি ছুয়া মানকু আহ্লাদ করি কথা পদে কানা কয়তা উল্টিয়া সেমানকু সঁপি কাটিকরি থুই দৌছি হেলে মুই বি তো কিড়ি বড় ভুলটে করুথিলি আইলা বেলকে মোর কুটুম্বিল সবে এন্তা ভাসি যাইতিতে ছুয়া মানে চোরচুহার হে বুলিতিতে ঘর ধসকি যাইতিতা মা বুড়ি বিল কাঠ খনে নাই পাইছি তা আর জমি বাড়িকে গাঁ লোকে চপরি নেই যাইছি তে দেখছি ফের সে আজ্ঞা কানা কহুচন যে
3: দর্শক বন্ধু সবু দেখলে তো আসুন গাঁ থি রহমা সমন্বিত প্রণালী থি চাষ কর্মা কদিল অমুতমোড়া পরিবা চাষ সঙ্গে মাছ চাষ কুকুড়া চাষ গোপালন মহু চাষ ছতি চাষ করি করি বনে দুই পয়সা লাভ পাইমা হেলে সবুথির মূল হচ্ছে মায়েট তার ভি আমকু যতন নেবাকে পড়বা।

বাপ রে বাপ রে বাপ রে, এটকি গুহের কথাই ভিতরে অছে। ই কথা তো মতে কিহে নাই কহি, তো মুই কাঁ যে ইটা গড়ি বিদেশকে জিমিসে হো। মোর জমিন যেন টিকে অছে তাহাকে ই প্রণালীথি চাষ কলে তো কেড়ে সুখে রহমি। মঙ্গলু সৎ কথাটে কহিলা গা, মোর